0: as lak de mi hoji phawa as exam pass the way chuk nu ngar ka se hoji phawa chuk lak de chuk kai dor za
1: ho la ila ila ayu re ayu re ai lak se de
0: ya hok thian sain la lak pa ya dro nang yor tring ai da mi di parikha pass the way loi na rao na khre bi
2: ma sai di ka dai de le ru ge ya ho i thien ye thien ga na
1: ho ya da taw ri ni bu ngo ado result tu bu ka dom da no na ti ai bu ya bu ya bra ba
0: se se se se nasara ko e yeng zero se
1: e ai ne isara ne yemo nam zero e yeng zero ro ko
2: yengo no kasho ya chu ya udra bu bu
1: e ai ya udre ba as
0: o ya we ya we ha ti ba sin ne pha gi tawri ne
1: ma si di
0: ya ka ura no ba nang na ne manipuri da letter mark adu ga ne first division
1: wa
0: aduga ne lemba ne mes ta letter mark aduga masu first division
1: o aduga nangi di
2: o ma gi di e khoni de gi am hele
1: adu ne ba
2: mana english ka biology ge dne subject ani letter sa le aduga first division
0: wa a khoni smartphone by the beginning mi gi di ne sai na result khang khra ba ni si gi result si si su maning lai ka gi dana wana pa ba da piram ba ni
1: hima Oh, ya zare ya zare.
3: Nungara ipa pele. No yo mo pasti bijenda prikhangam basidi pari nungare. Aduni ni jasa matam lebo khibitana. Na thau da pumin changa dong ni ko mama.
1: Jumi katon. Katon ta pi bo khudi ma loin jumi. Ado khato
3: a.
1: Na sidi prikha pas ta bugi akui chak sanage.
3: Ah, chalo chalo.
2: Saning bodo bijani. paisa dine nasana sana photo kada ba khanga ba
1: hoi bu khangja re nata to nupa ne na ngang thorai do yam tin paksa je ko na chaning bu du da hayo na bu pokkai ge pizage
3: ah ya re ya re a chang bu khuding mo ai ne loi na pi ni nang khwa to na ne loi na bu tho ka ni
1: nuwa re
3: wa khu ni tan ja si da li mo gi ma pai bu mo i bai kun dun na tre ne a de la i si ba e
4: ibai jom de lengjam bio ibai lengjam ha chana ta wa ibai ai lai bo ai lai mo yo hum si par ka fast division da pass ta ure de na haro ngwa ai bo no to ibai lo re na ti ibai mo yo hum si ondong no chune nu si chana ja khra ba ngai au na da hang na ri ba thina ri ba na ti adu ibai bo ka dai de leng bi ru ba ibai si impal da VIP karga businessman chin karga alu bo wa kara tanab gi unadana numan mai mangani lai rure class 12 parikha haidu e haidana chairman de gi result chet ka lor gi yum da halak
2: o oi bhai
4: adu da ai chanu pa le ma chi lai ram da thire mi re
3: oi oi bhai mo yo hun je khoi gi khungang si de gi first division da pass to lok pa si de ne sum harau jaram ni ja ni bhai
4: kare nang yin la cha no pi bu pa zhi bi zhen da pa shou le
3: ma ni bai ma di ge li mo yi shi ji ani da le ta rai bi ra kai no a du shu fang yi ai ni bai
4: chang la zao wei bo le pi de la li yang ta mo ge li bu ka ne ge no da ha a du yi bo pa ba ka na hai ra du ai le
2: hoi
4: a du shi ru pu di ma yu ma kai pa la no ba to bi ro le hai hai a ngang cha ba ko ju to ai sha nu pa le mo di ma kha ga ri je tam mo di a im pa da ma min le ba ko le ja ma da a lo le ng de le la ta man ga do ni le ba nang ju i pa na ha ni se in ge dam ni kai chu ra ba khu ng chi gi pun chi ma hing ni hing ge da ba na te ga je ek lo i ba ga ofis ha ra mo hen ge do ni a ju ga ma ko ya ha na la wa class high school da higher secondary da pangdin te na ba pangloi loi na ba pun chen na ba chan na ba am te yaad hai kali gum ba heram abat ta mari lai na ba yaro ko aju ga sana jao ba
3: ibai
4: ai yai gi sha di ma pa ma ma na hai ba ilin ji ne ko
3: ai bai ai gi di a isha ma sa gi a pam ba do ibai aning ba du dan ya dum mai di so ba chen ya je ri phi ne
4: ba
3: ibai
4: ai ji khung gang gi po cha ra bi shu awang bo tha ki officer ka ya ga
3: ai
4: ma loi ka ya ka ya aju ma ming le ba apaw business man ka ya ga chang ga dori ba
3: ni ma ni ma
4: lu la cha na tin na to le le do a na kho ni ju he na khang ye do ni ฮะกันยังไงคุณกงสิกิมีอะไรมีอะไรมาอีบ้าอีน่ะมาสักไงบ่มีอะไรหรอกพ่อชีนัดเช้านะคุยชูไม้วิเชียรินนี่ชอบทุกจอรินนี่ด้วยบ้า
1: พ่อเลยฉันจะว่า
4: ไอ้บ้า
1: ไอ้ฉันเลยแกกูพ่อนี่พ่อนี่ไอ้ไอ้ไอ้น้าล้อไอ้นั่งว่างนั่งก็ต้องยำเลยกูไอ้ลาเกี่ยวไอ้พระบ่าวกู
4: ยิ่งบ้า
1: นังดีนักคุยมามาคุย เชียนสุยามไปแล้วบ้านนี้นะฉันก็กระชู้ยามนั่นเลยเด้อดูนะอ้าอิมพานจะจัดแล้วก็ไล่ดิมาฆ่าตั้มหมูบดตาเลยนี่กว่าดูไอ้คุยดีสวยเด้อลุยจริงเลยอาซิดะก็อีจูแล้วก็ซุ่มเลี้ยวบดตาเลยนะน่าจะนี่ดิ้นถอยอ่ะดูดิมาซานตาบันนี้ไกลเนาะ
5: เสียเรียนวัยนี่ชุกูนึกว่าบุตรวัยนี่เหรอเช่
6: อดุยชรุปุดีเนี่ยอ่ะคุยเกี่ยวกับโนซานะผสมชาสิอดุงาดีเนี่ยอ่ะคุยพามตะกี้ไว้เนี่ยพารู้เลยเฮ้ยมาดูยาดียาดีก็มามางาชีดีเนี่ยไอ้ยาดีที่โอ้ยรับนี่มามาอ่ะจังบักคุณดิ้งมังเนี่ยไอ้เนี่ยลุยนะบุตรก็ดูอยู่ดูดีเย้โอ้ยนาบาลีนาทองทางนาผสมชาละหม้ออดุก้าเลี้ยงบักไอ้กันนะเนี่ยคุยกี่มามังกี่บุคุยจะจบบุชิดกี้เนี่ย
1: งาพารูเลยเก๋กูนัดเต็มมามามาหมวกหันไปยาปนเตะมามาสุดในบีรำมัวอ่ะเฮ้ยเฮ้ยเฮ้ยชั่วชั่วชั่วยังวุ้ยอ่ะตอนนี้อินหลงหุบลอยนั่นตุ๊ดอ่ะช่างกูยังมาชีดลอยเลยเลยชั่วชั่วชั่วลูกกูอ่ะตุ๊ดีเราเฮ้ยจะเสียอ่ะดูเล่นบ้างาชีกิทับบักซีลินทวีดีอ่ะมาเตะฮอลล์รอยเสียมารำดีเนี่ย
6: มวยมึงนะงาซีกิอาจจะมาปุ่นน้ำมันปุ่นทุกปนีนะเอ๊ะใครดูกี้ยาฮอนเดบกี้อะไรงาซีดีเนี่ยมาหูมังตาหันกันดูรึปนีงาสูมานะเซมกันดูปนีทงบุษมานะทงกันดูปนีนอนเบี้ยไอ้อันนู้นบีกี้มาคุยเย็นกันดูปนีขังกันบ้า
7: จุ่มบุจุ่มมาจ้าลูมาหายดิสิบุ้งสร้อยนั่งชู